0: Hihi, sasohta lo atakim, satunga pulso, me no tenga que ver con las cunas que machas tan micrófono, ya verás, es con ya que puro zapar la ña suba aquí, si se machara, marica, chirina, a caber. Hichoruja, gilat, culacana, que ni encaras ni osas caraquiatan, se recibe una castilla, exanuxan, jamuyetot, janiau, chactas machara aquí, pero utiu pacha, si, wihanicha, ukatakiwa, hisarus, que tenga jawa, quisiera que quitina casa, epinipje, combustible, jalucanaca, gilata, pedro, quispe, upampiarus, que tenga, gilata, pedro. Camisaki, es que alwa panarun tasiñari, hichoruja, jamuyetot, janiau, apisecti, se recibe una caja, ya que pocana canja, wali, haya, y hacha, se recibe una casa, utjas karakipi kun hamak sumana kamuyapta kun atspesektas kan pintut hi kanukaja takis tanto de karsut kan ha kat chapta ya ta kat kama utri halu kam sa sabis ut karaka ber kam sapta sumana kaja hilatas kel wapa
1: kuda to resela as ki urupan makavin provincia kirna nakaja isur hapanis pero kaka pam hap kana yal kana ma apañado gatos na 30 sistema que te cargas que puerto na cama o que se presiden todo tres filano que otras gatos que al jarat pero vas a subir más un mante que dice la rojía panza patana que San Sebastián estación de servicio 6 de marzo un mante a panza se que es sin gata dice la maestrón satana que tu cámara para eso como vas a subir que tu rato hay en el chacón Mitahakirake. Cuando tal sana na casa na capcom. No vale que te sintió que calarate el gobierno ja al año para la gila. Y que la saja autónica ruti se hizo un jaraque, autónica paiva tres bloqueate que el sistema para mi varan de borjapet na nacare más. Más of tacar me va a ser bloqueja, que tu valor me bloqueja, que tu basura del gato. No vale que te baja. Manata jual, jay que es el monastro, viajen de queja. Nada, harta 500 litros de cunata que el sánico en nana que es 1200 primarios de cunata, que va a ir con tu harta sin capín, o cae en una seja. Y chorro harto jarro, o puro harto jarro, que es delito, que con la caja mía o el equipo, con la caja mía que tu caña es brava, a mí como año para que. O algo para mi caña para nana que va al jaime, si te primarios de cunata, Santiago de Chile, Buenos Aires, Argentina, marcar, igual necesitas esas cosas, 1400, 1500 litros necesitas esas cosas. Kami kakai na cap nak kena kami ya tu kita. Kami kesini tu punya kispa.
0: Hilata Pedro, hichas niyo masaskayata hasta huka kiwa panita kani upokat pa cha panita kitisas. Apani pta ukaha kuna uska masa uthas pukatra hasta pisinta la kikini ikuatra kamsa presa autoridades nacionales pana kajilata sapriwa kaisa puerto suksato kena kanyo epno kesa sanicha hacha ukaha hasta epinire na kajilata hacha kun boto na karunta tole hacha na kaya nicha haluka na kanyo suksato kena hasfientas kiwa tukata pakan sin japanita haniwa tema logistiko kama usa sin hanicha kuna usa mistuni hasta kana pokas ukana kau kipta isa sa usa ukasti kamsa sukaru na kahanicha kaki
1: Ani je kalau dia lakukan nak awak, kalau dia mukhtari sih kamu kira pun apa nak? Aja bukan nak kah puri entah dia silga sedih. Walhai, kami mau kik puri entah. Sepesku kau mau puri nak, perlu tak kau mau sokta bukik puri nak? Uka bukan kah puri nak? Jangkai, kayau, pisco, akan mataran nak puri nak ke? Kamu jenno mataran sih apa? Uka terganit. Biskut terani, limat terani. Kuna tu kena kat mana kita apa ni tahu? Ukhara di sini lah pura kan, tapi pura tu Peru markatak. Republik ada Peru, ukata kita pura kan, ukata kita apa ni tu pa empresa. Petro Peru ukai pura itu pa buk. Prima kita mana empresa? Kemana kita pa puri, mai puri? Ukana kita ukata kita sesak alas instan kan. Anya kan juga tak bukak kurin cita peru markaro. Masa lalu ya ketung kasih di nangkos nang ya patung. Kes ketung pun alam ni jesta. Uka mak alam ni pera. Ay kota tu. Uka isila purin yang ke Porto, Mataran, Moyen, Sasnan, cita. Uka pis kuliman. Ha? Sumai purin iskeha. Komita, sertifikat ay juga mundun pach SGS. Certificado Petro Peru Prima, la analiza para esto. Ucat gasolina purina 90, 97, 97 octanos. ¿Cuál es fuerza neuca gasolina? ¿Cuál es un mina jaqueja? Ucama purina es que sea. খবর কি কাছে নিয়ে পানছে নানা কাছে ইনকা তার পরে হাত পিস তার হাত আই উখান তো মিস প্ল্যান থাকে আল কুলান তে কাছে দিনে মিস প্ল্যান থাকে চিকা চিকা তো মিস প্ল্যান থাকে কত পানে যা সফা কি লালে নস পরমিত মিস প্ল্যান হচ্ছে পরসেন্ট তো 20% তো কাতে কৃত না আপনা কাছে তো কোনসুর ইনটা কি আছে মিন থাকে না যা ওখ নিউ সপো উকাত পুরি না গেছেন ইস্তিয়ত তা ফে উকাত কি আউট তুমি কে ফ্রি গেছে রে কে কুক আমি তো সাপে না পায় তো ইনতে পুরি না জানি ওকা মা কি রাখছে আমি মা মা ইয়া পিরে হুত ফিতে সুম ইয়া থাকা তা কেন কোন হাম সা পাসি না তো চিনি মার্কার রক পাসে না না চিনি মার্কার হুমা এরা হুতান তে ইয়া ইনিসুলত মা বুকে পুরি নি রেতে মা মা ওয়ারকু উকা চিনি মার্কার পুরে খা আরি আরিকান হেবাসান অতি টাইম কি না কা কর্তিস কর হস না গসলিন আদিস না চউ চার কর্তিস বহু কর আলকানসি কর্তিস কাস উক আপাস কি আপান নিসি মানে গা ইগলে র লাপাস মারকা ও পুতুসি র পানে পরকে আরিক মারকার উক দিসি উক গসলিন ইসা কোনো না কা ইকিকেট করানি আন তো ফাগা হাস্তা কালে র মিশিয়নেস ওসে ওসে পড়তো করানি ইস কপড়তো তারিকাম চোখ পুষে পড়তো তার আমি পিকি কান্ত ফাজা আরে তুমি হিজন নেছো কথা কাল দেরাম হ্যাঁ ওকে কাল দেরা সেই বলে রাখ পরিবার না কথা কি প্রু পরি নি রাখে বিবাদ কে মত খতেরু তিনি সম্ম একই কে আলম ইত না না হ্যাঁ কোপ সত কো ইমপ্রেসাতা সেল এম উপানা কে ফালানি তে ইন্টারমিডিয়েট কিছু সুপার আদেশ রাখে ইন্টারমিডিয়েট কাটা না হ্যাঁ ওকে ইমপ্রেসাত ট্রান্স ফিগুরা দি কল সতস্তিপা ওখানে কে ওখানে কে লাগতো নিয়ে আলহিত না পাতা কে সিস্টেম সে কতম সিস্টেম আলহিত টিম সাতুন চকর কে পান থেকে কতম সিস্টেম না কাল ফিচে কাসিল না কাল না ফে দিছে যে কত ওখানে আলান দান হি ওয়াজ ইম্পর্টেন্ট হি ওয়াজ আ পেশেন না কোন বিনিসিল মার্কেট আনচ ইরাক ইরান ওখানে কে হি ওয়াজ আর খবর দাও ফাইন মিনিস্টার খবর আকা হচ্ছে ফ্রান্স ন্যাশনাল সাপ্লাই চেয়ারম ukayan mun ki tapayni koma
0: kinata ukama kham hichuruna ka khumat istatas ki hasta mauk am piñao pokhan hani was pisinte be khutkhaniti alu kam pagaba na kasu kama kham maikata witta mistuña tak sañan hanicha para salir del a de del paso sa alu kam sapria ke pagan ukampi maikata bena khutkhanya patak sa sinu kama a ver tuk teña ta kira ta pedro apani pta ukha khaw khawrun pisu tkhanu kat mayam se qise bena ka kha ukampu tkhane kinit churuna ka ukitata ina ponchak Jepogen Kanutheskekiu, Kaujapachan Pisk Pachanis, Kamas Awayas Mas Autoridades, Panacarus Kamaja, Gilat Julia Kanacarusa.
1: A Panisip Silja, ¿no? Una vez a sur, pastores que arma. Documento, ¿no? Kaujakis Cargasin, Kaujas Motaski, y se llama Brasil, pues allá en Japeja, Brasil, no en Capano, Jareke, a Tukitak. Y se va a sur, Purinta de Jeja, Brasil, a ti Purinta de Jareke. A mí, Carnisit Jeteja, estires Purinja. ট্রেন সে উকাত পুরিন দেন হবাসরো শান্তক সুমার করো সানির কেস কিতে কাওকা কাওকামি লিটরস পুরিন কাওকা তাম কে সিস্টার না ট্রেন উকা উপনামা কে অতি তো কুমা হচে তাম কে কথা তিন হে উকা ট্রেন সাথে উকা হা কোয়ারিন তামি লিটর আপন হে মা তাম কি মানে কে 34 কাপানি ফরাক 35 34 কাদো আপন কাওকা চাগাচ ফাসিল হক তপিনি পিনি ফাসিল একটা পিছে কাউ খোরতে কিস পাস কাউ খাতে কিস কম উকাত খচ জার্মান পাস নিস কি ফিলাহা কন্টিনিউয়াস কে কি না উঠাস কে কি না ফিলা কোন না থুকা কি আলে হানি সিম পুরাল কি তে নি চিকা চালান কি তে কথা কর আলাইন পান হা কোয়ারেন্টি কে লমে ফিলা সি উঠাস কি না আকে পাসিস মা পাসিস উঠাস কে কি না ইচে হা মা ইসু সিপি আকা হচ ট্রান্স ন্যাশনাল নিসে কা মুন দন হই দিসিলা নিগোশ পিনে wale negocio mundo no como ukana ka como apa NCP fiar studios ke fishish plan ho saha che trans vital figure trans figuram trans vital ko empresa privada sana ma oro pa hitse saha ani che pa en filipite uka normal as ki mai te señar se dexa normal uka mai te skinya ko pagas ke nane se ko ne ko ma ke te ha tempo ne ki jugas Мы хотим это, по-хорошему, по-хорошему, Kutai hanya macam, kemarin kita akan kastrawa sipil. Wali dia hanya fakul ke miksita. Icara, dia silah irhat haraki, cili markan, sepiru markan sa. Kama cap hanya sispanya sebaga, apna kerja sinin, apna kerja sila kena keroha, irhat ke apkan ticara. Kau kharap ni sepurin, purin ni ke tungkap sepanir, tungkap sohtanir purin litroh kau kharap purin ya. Bolivia ha nuevo chinta que reque, ¿no? Con una quita ha ñas paicha. Una se tir hatte ni no se hace una quita hatte. Ya tata ma caro su por no me que ap far que no. Y chulo tal dice la hatte 6 dice te Bolivia no ha ni sin tan sab chine. Cómo así por que che ca chal un tata na que Bolivia un tata na que cha.
0: Hidata cama ham. A ver, ma cao corum put herachin got section a gamayan punster akin, pero bueno, marca chiriha o catrasta, ma pachani kirakanicha piña sina hut jaracas tu camata, pocawi hut penaises cupanacas of hanua, hasta que están tuera cajaptas hanukat hout haniwa, hanukuna sexuana castuja paja o kishanitis escotichaja, paciencia sasin, as tu camat kichona camueta tia capohanakan hout jescara yakapohanja, sexuana castut jescaki. Parlas que ya ni hirata Pedro, hutir camayuspin y espagara.
1: Malik.
0: Hilat pilaka hicha kumena ka uksa tokenha lupe ki paprat kun hamakis. Pisinta wena ka hicha paukana kantkas ka kiaka departamentos uksa tokena ganya masa enya o bolivian kontekt uksa toket hiatiani pranicha unidades móviles tokeha. Aksana ne uthi tsekesi uthi sasas. Kochaman barpurit aksan sekesi wira kiki usas. Sukra markansti uthera kiki usa kesi wi. Santa Cruz markanha sekesi wi. La Paz markanha sekesi wi. Hukita chisa uthi u halu kamai parlataha hilat kulakana kwa wakisin. Panaka hek epinipcha hani chaber kwa kawak pins epinipta. Hanuka hanich kepinipt halu kamu katis katis kara kiatan marka chirina kichaha radin chilpana kapar halap hanyalan chitawa kut aninyani.
2: Sarawe abu una casa, tocht abu una casa, yaki una casa, kusist abu una casa, arusat arst asinya satakiwa.
3: Aymar kantati. Haniwa muy kayati, kunas kamach pachana, kunats utahat sarjeristana, maria, yakitawa unjasina, tunka kimsani marani kasin, mayachat kimsa tunka yatunk marani chachampi. Hubhama, seresi untawen, pusi waran kimsa kalko patakukam imil wawanakau kalkantat hake chasiwir unjasiphana, Bolivia markan haka kepa maranakana. Kupanaka haniu chachan nikaspati, imil wawanakawa anatiri amtawimpi, yateka wimpi hilasa. Chakpachansa, 2025 marang, septiembre paksumpa, tunka pusine uru sarakataro, Bolivia markasan, 1639, wawa hakechasinya nakak, sulka tunka, kinsa kalko maraninakat, harkakata hewa. Ukamarush kamachak haniu askikiti. Takeniwa wawanakarok arhatapkanyasa. Haniu hakechas kaspati. Anirakiu maitata kaspati. Imil wawanakak imil wawanakawa. Ipas Bolivian ehwawipawa.
4: Buenos días, Sarita. ¿Cómo estás?
5: Todo bien, doña Carla. ¿Y usted?
4: Muy bien, mamita. Desde que están desbloqueando, ¿tienen pollo en tu casa?
5: Sí, compramos ayer.
4: ¿Está llegando normal entonces?
5: Sí, doña Carla. Ya están entrando camiones con pollo, carne y demás productos a la ciudad.
4: ¡Qué bien! Estaba bien preocupada.
5: Tranqui, doña Carla. Además, el precio del pollo también ya bajó.
4: ¡Qué buena noticia!
5: Así es, todo ya está regresando a la normalidad.
4: Para celebrar uno de estos días, les invito a tu mamita y a ti y nos cocinamos una rica sartita.
5: Me parece, doña Carla, hay que estar felices que las cosas ya estén mejorando.